0: সৌরভ মিত্র পে জন্তুমিনী ও ও রাজকৃতজ্ঞান সাথে আরতি
1: Buat Kang Ajun, ya si Bali, memang dia siang air.